0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

আল্লাহকে আমর ফুল আতৈজ্যে ফাহেতে ব্যা মিহু একং আবসুমান নে দেশ এওরেন শারী কুকুম উড়ুন থাকে তিং একলাং হস্ত হিরবে মাতবির বে বটগিম্বে।

মানি থিকুং এখলাঙ্গে ইনসানা হিদ্বি ফাহে এহারুং এ না ফাড়ু বয়া বেগিম্বা দেখুড়ে কমগে।

0: আদি একলাঙ্গে তিয়াবামি হুন্নার টাকা নাম সুফি হেদেবে হি ফিল উমায় এহেন হিম মম ফাতং এতকতি গাবে আদি এতকতিন তিয়াবামি হুম খ্যা উড়েমুয়ে
1: وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ
0: إِتَكَدِي حَوِيرُ نِدَاتَنَا گِنَّ هِنْدُ گَيَّائِ هِنْدُنُ هُوِي حَبَّنْ نِرَي هِنْدُ تِيَبَى مِيهُنَّ اتَّكَى إِتَكَدِي گَا رِيدِ كَمِبِّهِ

আদি হাসিতাকাং উন্দগুলাই বরবলিখান দিগে মেনুই এ রসকা হমত্যবামি হুন্ন দেবে খমনুয়া রসকা এ নাম সুফি তত্যবামি হুঙ্গে বুরা থকেতি উফলা দে হাম কশবর ত্যবামি হুঙ্গে বেরি রসকলাঙ্গে নুহনু ওগা বন্ত রহীম বন্ত রসকলাঙ্গে কং কশবরে।

আদি আহাই বাগলাই হেমার সেদে এই থিয়বা মিহুং এত কেচ্ছে সবার ও মশাই আদি জিন তেগে গতুগে আদি থিয়বা মিহুং নুদন্ন থাকে একলাঙ্গে হাদ্দবতে।

0: সামন গ্যাডু দিবেই এফএম, দিবে এফএম, দিবেই নায়ক।
1: মোদিহে একে মেগাহার্টস দিবেই এফএম।

বা মিহুন টাকা খাণ্ড খিদুমাত্তেরি কুরবি একলাঙ্গে এই তিয়াবা মিহুং এ খাণ্ডুন থা যা মাস্কে উমার টাকে আদি তিয়াবা মিহুং আলা উড়ে গাহানা এ খাণ্ডুন নের নেগুমার টাকে আদি এ খাণ্ডুগা গোস আইসওয়া উলন্ত তিবা দেখে নুয়ে আদি এই তিয়াবা মিহুং এ খালাঙ্গে ফাদলুবন্ত কামুন দেবুমং এদি গতমার টাকে আদি তিয়াবা মিহুং শুকুরু কুরমার টাকে।

আদি আল্লাহ ফিয়াবা এওরেন দোয়াখং আলোখং খং ওড়ে থাকেতে এভেস ইচ্ছেন হাদতে আদি খুদ এ থাকেচ্ছে কি হাত দেওয়া খাওয়া থাকেছে।

0: এই আদনে কিউন স্বর্গে থাকে, এ স্বর্গে থাকাং এওরেম বন্যানেতে, এতাঙ্গে দশং খোরতং হিঙ্গা হিঙ্গা হরেতে, এওরেং এদে খান্ত এওরেন নাটকা এতাঙ্গাবে, থাকবাবেরিন আল্লাহ জজা দেবনি এফদেনে।
1: দিবে এফএম দিবে নায়ক নোয়াদিয়া একে মেগাহার্টজ।